Ani dulma yangzom ra ani dulma yangzom kilu nyenpu gabla tha khelu india ko la chingni sumshunain chejate dangtering oji mije la minang meti kha chinmu jenu dite oi manoranjan chikpu manda oji zuhu phila dimag tez rang zuhu ki tante ongja phila inu dite bharat sarkar ki lo nitong gebkyat la kosuwa dite khelu india কি খাকচিনমু লেহাতে চি চি ইনুপাসেনা দিয়াতে মাং মাংছিয়াই খক্তং ইয়ালা চেজা জাং টু ইয়ালা পেছান তেচা খঞ্জাইয়ালা রাষ্ট্রে অজি গ্যাকার গি রং জিমলু নাং দু ক্যাল জে ফিলা দি যোজনাত কি ঞ্যাম্পুলা স্কুল কলেজ রং ইউল ইয়ালা হই টু সে ইয়ালা খঞ্জাইয়ালা অতি কি অনুভব নেঞ্জা ফিলা আধুনিক সুবিধাই সেনা অজি খঞ্জাইয়ালা চি চালা গুয়েনা অতি ফিলা মূল কি রৌ রমদা ফেচে ফিলা দি নাং দু ল তং ওই ল তং খেলো ইন্ডিয়া ইয়ং ইউথ গেমস এনে ইউনিভার্সিটি গেম রং ওই চি অতি প্রতিযোগিতায় হতে হতে নাং দু বাঘ নেঞ্জে ফিলা দি ফিলা অজি গ্যাকর কি সো সো সো সো ইউল তং গেলসা নো সু চেন টু ইয়া ইয়ংা দি নাং দু টু ইয়া খঞ্জি চি খঞ্জায়লা প্রতিভা রং প্রতিছন খঞ্জা চি তো নতি তোঙ্গা খেলো ইন্ডিয়া কি খাক চিনমু লেহা চিন ওয়াসে না গ্যাকর কি খেলো ফিলা রুচি নেঞ্জা খঞ্জিলা মাং দু তাংজা ফিলা ইনু খ্যক্তং ইয়ালা চি খঞ্জা ইয়ালা ওই চেয়া কি অতি অন্য প্রতিভা অন্য অতি কি পেছান নেঞ্জা ফিলা তেনে চেয়া টু ইয়ালা দিমু রং ইয়াকু অংজে ফিলা অতি ফিলা চি সুবিধায় গুণা ওই সরকার সুতেকা গ্যাকর কি চেয়া তাং জিমুলি নাং দু টানতে চুয়া ফিলা দি ইনু ইয়ং খ্যক্তং ইয়ালা স্বাস্থ্য রং অনুশাসিত পেচে ফিলান দি কি লাভ চাই নো চিনে চেয়া সে না চেয়া নি টুয়া মিনা মেটি দিমু রং ইয়ং অনুশাসিত কাউয়া ইয়ং খোঁয়া ডিসিপ্লিন কা মিনা শিয়া চেয়া কিচি ফাইদা হয় না সহ জুহু ফিলা দিমু অঙা জুহু লা ইয়াকপু রং নাজা মেতা আত্মবিশ্বাস রং অনুশাসন দিচে ফিলা তেনে ইয়াং সুম্বা তে চিনু পাশে না টিম ভাবনা রং খোঁজে টিম নাপুলা দেচা রং ওই টিম লা চুক্স নেতৃত্ব চুয়া অতি কি লাভ চা তনাব রং অতি মানসিক স্থিতি তং ইউন রয়া খয় চুক সে চিপু দেচা মেতার ইয়ং টিম নাও দেচা গ্যাকর কি মি জিমলিং নাং দু মিন তে ওই জিমলিং নাং দু রোশন চুয়া ফিলা তিন ওই গ্যাকর কি চে টু ইয়ার তে জিমলিং নাং দু অজি গ্যাকর কি মি এল বড়াই চুয়া ফিলা দি খেলো ইন্ডিয়া যোজনা তে ইয়ং গা কি লাপচা কি প্রেরণা চি গিনু অজি ইউল দাং থারিং বু কি টু ইয়ালা মৌকা তে চা চুক সে চে অতি ফিলা কা দি ইউ খ্যক্তং ইয়ালা চে ফিলা তিন ইয়ং নশা রং অতি খঞ্জা অতি রা রোনা চালা ইয়া থুনা মেতা অতি কি ফিলা।

দিলু নেনপু গাবলা থা গ্যাকার কি কাচা করলা শুনাইন রাষ্ট্রে সত্রে মেলা শুলনি মেলা করলা ছিগনি সুম শুনাইন সোলন জেলা কা রাষ্ট্রে মেলা শুলনি মেলা সেনা দাংনা সু গছুয়া দি সুম্পা দিবসে ঠমলা লু তাং মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সিং সুকু গছুয়া মুখ্যমন্ত্রী নিনমু 2 বজে লা ক্রা কচেরি চৌক লাই মাতা কি ডোলি কি স্বাগত চুবা সেগা দিয়াং পোলা খোম্বা ইয়ং শোভাযাত্রা লা বাগনেগা সেগা বিদেশি মন্ত্রালয় সরকার সুখ হোঙ্গি সরকার সু পাসপোর্ট চুয়ে ফিলা মূলতে মাংদু তাংজি দি ইয়ং সুমজু সরুক সু ইয়কন সোমা পাসপোর্ট লা চুয়া কি ফিলা তং নি রং আপ্যা মূল নেঙ্গা বিদেশি মন্ত্রালয় কি কাচা নিয়ন পাসপোর্ট সংশোধন কি ল নিতং নিশু চেরুক কি জুলাই চিক লা গচুয়া সেকা দি সোমা মূল সঞ্চারণ কি নাং দু ইয়ং জওয়ান পেচালা ইয়ং সুমজু সরুক সু ইয়কন সোমা পাসপোর্ট তং পাসপোর্ট লা চুয়া ফেলা মূল গাবগ্যা নেগা সেকা ইয়ং ঠুকগ্যা সু ইয়কন পাসপোর্ট তং পাসপোর্ট ইয়া চুয়া ফেলা তং সুম তং গাবগ্যা মূল নেগা সেকা ইয়ং দি কি ফেলা সুমজু সরুক ইয়কন পাসপোর্ট কি মূল তং চিক ইয়ং গাবগ্যা মূল নেগা সেকা ইয়ং ঠুকগ্যা সু ইয়কন পাসপোর্ট ইয়াল মূল তং নি নেগা তেনে ওই দি কি ইয়ামপুর লা গ্যাকা কি লং ইয়ামপুর থা ইয়ং আনে পদ্মা ডোলমা কি লু নেনপু চি নেদা যা

Luñen pu gablat ta tering yang muhram inu ishak yang te minang meti dum dam chai manai peka i te pegambar muhammad ki nawaze hazrat imam hussein tang konje ya to ya ki shahi shahadat se na konje tonshi shakinu konje ya si tang bu tang ne ki raksha phila konje ya ki pranu ki ahuti ka tetpa diki phila tering mina meti dimu chai konji অতি শহীদ কি বলিদান কি ফিলা ইয়ং মোর্চে রং অতি আকা তোয়ঙ্গা দিলা ফিলা ইয়ং সুরক্ষা কি প্রবন্ধ কা মিনাং মেতি চু চু আকা দিতে ইয়ং মুহরম কি শা কিনো তেনে মিয়া মিনাং মেতি দিমু ছাই মানাই পেকা তেনে দি গাবলা থা ইয়ং ইয়ং ওই ডজি কি তুজে কারণ রেন্দু অতি গাবলা তেনে চি তালো ইয়ং মৌসম কা মিনাং দেবচিঠা তেনে অতি তে অয়া জুহু রং অতি ফিলা টানতে ফরচি ইয়ং দিমু ছাই দেচা তেনে মান টাং মো অসন অয়া ইয়ং দিমু ছাই খোলা ঠন মু খঞ্জি দেচা তেনে দিতে থা পিতি লেরিম কি তুজে কা জসং ই কি ইয়ং পুল ইয়ং দি লেরিম ল চিতং ছিল ইয়না মলো গোয়া সালদা জি জুলে